আরম্ভ করলে। রুসিঙ্ক আপন কাহিনী প্রসূতি আপন এপরি মনে পারু নাহান্তি। সম্পূর্ণ ভুল।

ব্যবস্থা দ্বারা ডাক সামগ্রী হস্তান্তর সময় যথেষ্ট পরিমাণের হ্রাস পাইছে। মন্ডি মুখ্য ডাকঘরঠার রেহরধর শাখা ডাকঘরক পারম্পরিক ব্যবস্থা মাধ্যমে সংযোগ দুই ঘণ্টার অধিক সময় লাগুতবা বেলে এবে এহা মাত্র সাত মিনিট হ্রাস পাইছে বলে মন্ত্রণালয় সূচনা দেইছি। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীরু। ইরান সহিত যুদ্ধ সমাপ্তি নিয়ে আজ এক চুক্তি স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে বলে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প সূচনা দিয়েছেন। এরপরে হরমুজ প্রণালী সার্বজনীন ক্ষেত্র পাইঁ উন্মুক্ত হব। ট্রুথ সামাজিক গণমাধ্যম পোস্টেসে ট্রম্প এই সূচনা দিয়ে কিন্ত স্বাক্ষরিত হওয়াকে চুক্তি যদি আশা অনুরূপ কার্যকরী ন হুয়ে তবে ইরান বিপক্ষে বিকল্প কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব। ইরানর পরমাণু কার্যক্রমক প্রভাবশালী ঢঙ্গের নিরপেক্ষ করা যাইছে এবং এই ক্ষেত্র পাই উপযোগী সামগ্রীক পরবর্তী পর্যায়ে প্রত্যাহার করা পদক্ষেপ গ্রহণ করা যাব বলে শ্রী ট্রম্প কিন্তু। অন্যপক্ষে ইরানর বৈদেশিক মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তিনামা আজ স্বাক্ষরিত হবার সম্ভাবনা না বলে কিন্তু তবে ভবিষ্যতের এই চুক্তিনামা হয়েপরে বলে সে সূচনা দিয়েছেন। ইরানর সরকারী গণমাধ্যম ইসমাইল রিপব্লিক অফ ইরান ব্রডকাস্টিং সাক্ষাৎকারে শ্রী বাঘাই এই সূচনা দিয়েছেন। গত বার বর্ষ মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস মন্ত্রক আধার করে ভারতের উল্লেখনীয় পরিবর্তন ঘটিছে। গরিব কৃষক মহিলা এবং যুববর্গক কল্যাণ এবং সশক্তিকরণ পাইঁ সরকার অনেক জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন্তি। বিশ্বাস বিকাশ এবং জনকল্যাণর বার বর্ষ শীর্ষক এক ধারাবাহিকরে আজ আসন্তু শুনিবা দেশবাসীঙ্কর জীবনধারণ মানরে উন্নতি আনিবা পাইঁ গ্রহণ করা যাইথিবা পদক্ষেপগুড়িকে সম্পর্কে। বার বর্ষর সংস্কার বার বর্ষর বিশ্বাস পালটিছে। জিএসটি সমেত বিভিন্ন ক্ষেত্রের সংস্কার দেশবাসীঙ্কর জীবনধারণ মানরে উন্নতি আনিছে। বজেটরে আয় বৃদ্ধি সহ টিকস সংস্কার মাধ্যমে করদাতাঙ্কু সুফল প্রদান করিবা পাইঁ পদক্ষেপ গ্রহণ করা যাইছে। নূতন টিকস ব্যবস্থা অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় উপরে আয়কর দেবাকু পড়ু নাহি। দেশের 88% করদাতা বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করন্তি এবং এই পদক্ষেপর সুফল সিধাসলক তাঙ্ক পাখরে পৌঁছি পারুছি। আয়কর দাখলকারীঙ্ক সংখ্যা গত আর্থিক বর্ষে 9 কোটি 20 লক্ষে পৌঁছিছি। জিএসটি সংস্কার দ্বারা অনুপালন অধিক সরল হওয়া সহ এই ক্ষেত্র অধিক ব্যাপক হয়েপারিছে। গত এপ্রিলে জিএসটি সংগ্রহ রেকর্ড পরিমাণ 2,42,000 কোটি টাকা হয়েছিল। ধর্মশালায় অনুষ্ঠিত পুরুষবর্গ দিনিকিয়া একদিবসীয় ক্রিকেট ম্যাচে ভারত 7 উইকেটে বিজয়ী হয়েছে। আফগানিস্তান বিপক্ষে চালিথিবা তিনিটিকিয়া দিনিকিয়া সিরিজর প্রথম ম্যাচ গতকাল ধর্মশালাঠারে খেলা যাইছিল। বর্ষা যোগুঁ ম্যাচ কু 25 ওভরে সীমিত রখা যাইছিল। টস জিতি ভারত আফগানিস্তানকু প্রথমে ব্যাটিং করিবাকু আমন্ত্রণ করেছিল। আফগানিস্তান 24 ওভর 5টি বলরে সমস্ত উইকেট হরাই 194 রান সংগ্রহ করেছিল। বিজয় লক্ষ্যকু ভারত 22 ওভর 5টি বলরে হাসল করেপারিছিল। অধিনায়ক শুভমন গিল 66 বলরু অপরাজিত 84 রান সংগ্রহ করেছিল। তাঁর প্লেয়ার অফ দি ম্যাচ বিবেচনা করা যাইছি। আসন্তা 17 তারিখে লক্ষ্ণৌর একনা ক্রিকেট পড়িয়াঠারে দ্বিতীয় দিনিকিয়া একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ খেলা যাব। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতার চলিত দশম সংস্করণে আজ ভারত তার অভিযান আরম্ভ করিব। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত পাকিস্তানকে ভেটিব। ভারতীয় সময় সন্ধ্যা 7টায় এই ম্যাচ আরম্ভ হব। উভয় দল পরস্পরকে 16 থর ভেটি বেলে ভারত 13 থর বিজয় হাসল করেছে। অন্য এক গ্রুপ পর্যায় ম্যাচে প্রথম থর বিশ্বকাপ খেলা যোগ্যতা হাসল করে নেদরল্যান্ডস বাংলাদেশকে ভেটিব। ভারতীয় সময় পূর্বাহ্ন 10:30 এই ম্যাচ আরম্ভ হব। পূর্বর অনুষ্ঠিত ম্যাচগুড়িকরে ওয়েস্টইন্ডিজ পূর্বতন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে 7 উইকেটে পরাস্ত করেছে। গ্রুপ বি পর্যায়ে অন্য এক ম্যাচে স্কটল্যান্ড আয়ারল্যান্ড বিপক্ষে 40 রানে বিজয়ী হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ পর্যায় ম্যাচে অস্ট্রেলিয়া তুর্কি এবং জর্মান কুরাকাও মধ্যে মোকাবিলা হব। হাইতি এবং স্কটল্যান্ড মধ্যে এবে ম্যাচ জারি রয়েছে। পূর্বর ব্রাজিল এবং মরক্কো মধ্যে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। গ্রুপ সি পর্যায়ের এই ম্যাচে উভয় দল পরস্পরক গোটিয়ে লেখাঁ গোল দিয়েছিল। সেইভাবে গ্রুপ বি পর্যায়ের এক ম্যাচে কাতার ও সুইজরল্যান্ড মধ্যে খেল অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ওড়িশা সমেত দেশের উত্তর পূর্বাঞ্চল আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জ কেরল মাহি তামিলনাড়ু পুডুচেরি এবং করাইকালে বিভিন্ন অঞ্চলের আজ প্রবল বর্ষা হওয়া নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ আকলন করেছে। কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ওড়িশার অন্যান্য অঞ্চল এবং ছত্তিশগড়ের দক্ষিণ অঞ্চলকু আসন্তা 3 দিন মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি করা নিয়ে পাগ অনুকূল থাকা পানিপাগ বিভাগ।

শ্রোতা বন্ধু শুণন্তু কেতেক সর্বসাধারণ উপযোগী সূচনা। প্রত্যেক ব্যক্তি অতি কমরে গোটি গছ লগাই তার যত্ন নিয়ন্তু। থিলে বন রহিবে জন, জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা। নিজ আখপাখ পরিবেশক নির্মল ও সুস্থ রাখি অন্যমানঙ্কু

কবি তার সমসাময়িক ও পারিপার্শ্বিক জনমানসর চিন্তা ও চেতনা সর্বোচ্চ পর্যায়ে অধিজুড় থাকে এবং তদুর্ধ্ব প্রজ্ঞা ও সত্যায়নর কাব্যবিলাসরে আত্মমগ্ন থাকে। কাব্য সাধন মাত্রই এক ব্যাকুল সন্ন্যাস এবং প্রাণপ্রাচুর্য ভরা প্রীতিচর্যা। ভীম ভই এ সমস্ত বিভু অর্পিত কবি সত্তার এক পরম আধার। ঘটাটোপ নাই, ছলনা নাহি, কথিতব্যকু উহ রাখিবা অন্যতম প্রয়াস নাহি, ছন্দ রমণ বা শব্দ রমণ আস্পর্ধা নাহি। স্বতঃস্ফূর্ত সত্যনিষ্ঠ মুক্তকণ্ঠর উচ্চারণ তাঙ্কর সমস্ত কাব্য কবিতা। বাস্তবরে সমগ্র বিশ্ব সাহিত্যরে এপরি এক কবি প্রতিভা বিরল। সে একা ধর্মপ্রচার এবং কবি সমগ্র জীবন কাল সে ওড়িশারে মহিমা ধর্মর অগ্রগণ্য প্রচারক লে এবং গান করা যাই পারুথিবা কবিতা তাঙ্ক ধর্মপ্রচারর এক প্রমুখ মাধ্যম থিলা। সেই সমস্ত কবিতা ভজন মা শ্রুতি নিষেধ গীতা চৌতিষা মধুচক্র পদ্মকল্প ও স্তুতি চিন্তামণি নির্বেদ সাধনার অষ্টক প্রহরী গীতা ব্রহ্মনিরূপণ গীতা আদ্যন্ত গীতা উচ্চ দার্শনিক তত্ত্বরে যেতিকি রুদ্ধিমন্ত বেদনা বিধূরিত কাব্যিকতারে সেতিকি রসোত্তীর্ণ। সমগ্র বিশ্বর মনীষ নিমন্তে সম্বেদনারে চিরাঙ্কর স্বতঃস্ফূর্তি ও হৃদয়। স্তুতি চিন্তামণির চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পদরে সত্যরূপা সত্যর শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত হইছি। বিশ্ব নিয়ন্তাঙ্কু কবি নিবেদন করিছন্তি যে সে অবিমিশ্রিত সাত্বিক আচরণ করিবে, সত্যর সুচিতা ও পবিত্রতা আল্লাহ জীবন অতিবাহিত করিবে এবং সত্য নিমন্তে জীবনটি জিইবে ও সত্যর প্রতিষ্ঠা পাই স্বীয় প্রাণপাত করিবে। তথা হে সুজ্ঞ জনে, তুমি মধ্য সেই বিশ্বনিয়ন্তাঙ্ক আশীর্বাদ হওয়া পাই সত্য হি কহিব, সত্য আচরণ করিব এবং সত্যরে চির প্রতিষ্ঠিত রহিথিবা।

0: শ্রোতা বন্ধু, এটি নেই যিবা এক ছোট বিজ্ঞাপন বিরতি।
1: আম রাজ্যের এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাই। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
2: সমৃদ্ধ ওড়িশার স্বপ্নকু সাকার করিবা পাই উভয় স্বাস্থ্য ও শিক্ষা দিগরে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করিছন্তি লোকঙ্ক সরকার।
3: সুস্থ ওড়িশা পাই আয়ুষ্মান ভারত ও গোপবন্ধু জন আরোগ্য যোজনা মাধ্যমে কোটি কোটি লোক পাউছন্তি ক্যাশলেস চিকিৎসার সুবিধা। আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর উন্নতিকরণ ভলি অন্যান্য পদক্ষেপ লোকঙ্ক কল্যাণ পাই নিয়া যাউছি।
2: সেহিভলি শিক্ষা ক্ষেত্রে গোদাবরী সমিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাধ্যমে গ্রামাঞ্চলের গুণাত্মক প্রাথমিক শিক্ষার উন্নতি করা যাউছি। শিশু বাটিকা শিশু উপকৃত ও এসিবিসি ছাত্রছাত্রীঙ্କ ପାଇଁ ସଂରକ୍ଷଣ ରହିଛି। ବିଦ୍ୟାଳୟର ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ପାଇଁ ମାଗଣା ବସ୍ ଯାତ୍ରା ସୁବିଧା ଏବଂ ବାଣୀଶ୍ରୀ ଦିଶା ସ୍ୱୀକୃତି ଓ ସହାୟ ଭଳି ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରର ବିକାଶ ମଧ୍ୟ କରାଯାଇଛି।
3: ବିକାଶର ଧାରା ଓଡ଼ିଶା ସାରା।
4: ଅଦମ୍ୟ ଶକ୍ତି ଏବଂ ଶୌର୍ଯ୍ୟ କି ପହଚାନ ହେ ଭାରତୀୟ ସେନା। ଜଲ ଥଲ ଗଗନ କି ରକ୍ଷା କା ବରଦାନ ହେ ଭାରତୀୟ ସେନା। हर संकट का समाधान है भारतीय सेना। भारत का गौरव है, स्वाभिमान है भारतीय सेना।

0: আজি কিতো গোটে দেখো আমার তিরি দেখা আগরে চিঠি থেকে পড়ি দেখো এটা আছে আমার বাবু সুবিধে আছে কে চল
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় মন প্রশ্ন গীতা আপনকে আমি নিশ্চয় শুনে দেব
0: আর নানি লিপসা রানী কে নানি
1: আজ্ঞা আজ্ঞা লিপসা রানী কুথিলি
0: হ্যাঁ নানি কেনা বলে আপনকে আবাইর মিটি জানলে তো
1: ধন্যবাদ ভাই
0: হ্যাঁ নানি আর তো কি করব নানি
1: নিশ্চয় কোহন
0: হ্যাঁ পালা আপনকে জিজ্ঞেস করব
1: ধন্যবাদ
0: তারপরে পন্ডির সুবল কুমার সাহু চৈতন্য পটেল লোকনাথ সাহু লোকনাথ প্রধান নারায়ণ মেহের সেবারাম মেহের আনন্দ মেহের গোবিন্দ মেহের মুরলী মেহের রবীন্দ্রনাথ মেহের পঞ্চানন্দ পর্যার হরেশ পড়ুয়া আরতি পড়ুয়া লিঙ্গরাজ মেহের দেবরাজ মেহের সত্যভামা মেহের শঙ্কর মেহের প্রশান্ত কুমারী পুষ্পাঞ্জলি কুমারী সঙ্গপ্রভা কর ভক্তচরণ ভৈ রাজেন্দ্র ভৈ রাধাকান্ত ভৈ লাগুপাত্র দীক্ষা গোপাল বৃষভা ভৈ চিত্রসন সবর মনোজ পটেল হিমাচল সবর ক্ষমাসাগর সাহু আকাশ সাহু বিকাশ সাহু লক্ষ্মীনারায়ণ বাগ
1: নিশ্চয় কার্যক্রম মাধ্যমে সমস্ত আমি গীত ডেডিকেট করে দৌছু
0: জুহার।

0: শ্রোতা বন্ধু, এটি নিয়ে যাওয়া এক ছোট বিরতি।
1: আম রাজ্যের এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাই। এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

0: आपणक सह किछि मीठा मीठा कथा किछि अनुभव किछि अनुभूति र कथा
1: आमा सह कथा हुवंतु फोन माध्यम रे प्रत्येक गुरुवार दिन 11टा रु 11:30 मिनिट पर्यंत
0: आमो फोन नंबर हैला
1: 0667025623 2956628 মনে এবং এর প্রসারণ শুণন্তু প্রত্যেক রবিবার দিন সকাল 9টা রু 10টা পর্যন্ত।
2: হ্যালো
3: হ্যালো
2: কি
3: হ্যালো আকাশবাণী ভবানী পাটনা।
2: হ্যালো আজ্ঞা নমস্কার। হ্যালো আকাশবাণী ভবানী পাটনা কো বহুত বহুত স্বাগত।
4: ম্যাডাম নমস্কার। ম্যাডাম
2: পরিচয় টিকে দিয়ন্তু।
4: ম্যাডাম মু শশী ভূষণ কর কৌতুলি রোহনমার পাটনাগড় ব্লক বলাঙ্গীর ডিস্ট্রিক্ট রু।
2: ভাই কেমতি অছন্তি?
4: ম্যাডাম মু ভালো আছি। আপা ম্যাডাম
2: আমি বি বহুত ভালো আছু।
4: আর ম্যাডাম ভবানী পাটনা পানি পাওয়া টিকে কেমতি আছে? ম্যাডাম
2: এবে তো ভাই টিকে গুলগুলি করুচু ভাই। আও আপনক পটি?
4: ম্যাডাম কালি সন্ধ্যা টিকে বর্ষা হইছিল।
2: হ্যাঁ হ্যাঁ। আর এবে?
4: এবে টিকে মেঘ পাগ আছে।
2: হ্যাঁ এপটি বি মেঘ পাগ আছে কিন্তু গুলগুলির মাত্রা টিকে অধিক আছে।
4: হ্যাঁ মনসুন
2: ଆପଣ କୋଉ ଗୀତଟି ଶୁଣିବା ପାଇଁ ଆଜି ପସନ୍ଦ କରିବେ?
4: ଓଡ଼ିଆ ଫିଲ୍ମ ଗୀତ ଦେଇଦେବେ ମ୍ୟାଡମ୍।

শ্রোতা বন্ধু, এই পর্ব নারীত্ব, মাতৃত্ব, প্রজনন শক্তি ও প্রকৃতি প্রতি সম্মানর বার্তা বহন করে। ওড়িশার লোক সংস্কৃতিরে রজ পর্ব নারী ও পৃথিবীর সৃজনশীল শক্তির উৎসব ভাবে পালন করা যায়। গ্রাম ঠারু শহর পর্যন্ত সবটি উৎসব মুখর পরিবেশটি সৃষ্টি হুয়ে। দোলি খেল, রজ গীত, পোড়পিঠা মিলনর এবং ওড়িয়ার সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য। এখন বঞ্চাই রাখা ও হর্ষ উল্লাসে পালন করা, শহর হোক গ্রাম ঠারু শহর পর্যন্ত যে হিসাবে মধ্যে পালন করা, এবং এই গণপর্ব জাতীয় পর্বকে বঞ্চাই রাখা, এতকি মাত্র আজর এই কার্যক্রম মাধ্যমে কহবা চাহিবি। বার মাসরে তের পর্ব, এ কিছু কম কথা নুহ। যেতবে স্ত্রী লোক মানে ঘর কামরে ব্যস্ত রহন্তি, সববেলে সবু সময়ে সেমানকু গোটে খুশির মুহূর্ত দেবা পাই পাখরে সময় বি নথায়, কিন্তু এই রজ পর্বটি এক সুন্দর মুহূর্তকু মনে পকাই দেয়। তেবে আজির দিবস পহিলি রজকু পুনি থরি স্বাগত আপনমানকু, এর মজা নিয়ন্তু, সংস্কৃতিকু বঞ্চেবা সাথে সাথে এই পর্ব মধ্য জনসাধারণরে সবু দিকরে এর বাসনা চটু।

শ্রোতা বন্ধু, স্বাস্থ্য সবুঠারু বড় সম্পদ, কিন্তু আমি ইয়াকু নষ্ট করিবার সবুঠারু অধিক প্রয়াস করি থাও। বয়স বড়িবা সঙ্গে সঙ্গে শরীরে কিছু পরিবর্তন দেখা যাইতে, তাকে অটকাইবা অসম্ভব। যেতবে বয়স পূর্বরু বার্ধক্য আসি থাকে, সেতবে হইরাণ হওয়া পড়ে থাকে। অধিকাংশতঃ আমার খারাপ অভ্যাস, অস্বাস্থ্য জীবনশৈলী ও বিচার এর কারণ হয়ে থাকে। যেতকি যেতকি বয়স বড়ি থাকে, শরীর ভিতরে ও বাহারে পরিবর্তন আসিবারে লাগে, কিন্তু কিছু লোকঙ্ক মধ্যে এই পরিবর্তন অধিক তীব্র হয়ে থাকে, যাহাকু পূর্ব বৃদ্ধা।

অবস্থা বা প্রিয়েজিং বলে কুহাযাই। কেতেক লক্ষণর প্রিয়েজিং চিহ্নিত হয়ে থাকে, যা মধ্যে প্রমুখ হচ্ছে বয়স বড়া সহিত কেশগুড়িকর মূল দুর্বল হয়েযা, কেশ ঝড়া সামান্য ঘটনা, কিন্তু কেতেক লোক যুবাবস্থায় হি চন্দা হবার শিকার হয়ে থাকে। অত্যধিক কেশ ঝড়িবার সমস্যাকে চন্দাপণ বা এলোপেসিয়া কহতি। তবে আম শরীরে কিছু খারাপ হওয়া সংকেত হয়ে থাকে, তবে মানসিক ও শারীরিক উত্তেজনা হয়ে পড়ে, আনুবাংশিক কারণ হয়ে পড়ে, পোষাক যে খাদ্য খাওছু পোষক খাদ্যর অভাব হয়ে পড়ে, তেণু বংশ অনুযায়ী মধ্যে তাহা ঘটি থাইপারে, তাকে আমি গুরুত্ব দিয়ে থাও ও বেড়ে বেড়ে দিয়ে নথাও। কুঞ্চিত চর্ম পাই বাহার ও আন্তরিক উভয় প্রকার কারক দায়ী হয়ে থাকে। বয়স বড়া যোগ শরীর আর্দ্রতা রোকি পড়ে না, তথা ইলাস্টিন ও নূতন কোষগুড়িকর উৎপাদন কম হয়ে থাকে, যদ্বারা চর্মর নমনীয়তা সমাপ্ত হয়ে যায়, তাহা কঠোর হয়ে যায়। বাহ্য কারকগুড়িক মধ্যে জীবনশৈলী, পরিবেশ ও প্রদূষণ মধ্যে চর্ম উপরে প্রভাব পকাই থাকে। যে লোক মানে বহুত ধূমপান করতে ও ব্যায়াম করতে না, সে চর্ম উপরে শীঘ্র কুপ্রভাব পড়ুবার দেখা যায়। ধূমপান করুথিবা ব্যক্তিক চর্ম তাহা করুনথিবা ব্যক্তিক চর্ম তুলনায় 40% অধিক পতলা হয়ে থাকে। যেতকি আমি মুহর সুন্দরতা প্রতি ধ্যান দিয়ে থাও, সেতকি হাত প্রতি দিয়ে নথাও। অনেক থর আমার হাত মুহঠার খুব শীঘ্র, তাকে আমি রফ বলে কেপার, তাকে আমি যেত বয়স হয়ে যায় তার হাত গোড়র স্থিরতা নথাই, তাহা আমি অনুভব করে পারিবা। জনে ব্যক্তি দিনরে সাধারণত 7-8 থর হাত ধুই থাকে। যেতকি থর আমি হাত ধোবা, আমার হাত পানি সম্পর্কে আসি থাকে, সেতকি তাহা নিজের নমনীয়তাকে হরাই থাকে। এই কারণর হাতর চর্ম কোঠর বা খদড়িয়া হয়ে থাকে। কেতেক লোক হাতরে কলা দাগ মধ্যে হয়েছে। তবে আহরি প্রিয়েজিং বিষয়ে কিছু তথ্য রাখবাকে চাইবি, তবে শুনে নেবা আউ এক সুন্দর গীত।

শ্রোতা বন্ধু, পুণি থেকে স্বাগত আপনার। পূর্ণ নিদ্রা যা ও উত্তেজনার দূরে রহবা একান্ত আবশ্যক। যদি আমি পূর্ণ নিদ্রা যাচ্ছি, পোষক খাদ্য খাওছি, তথাপি আখি তলে কলা দাগ পড়ছি, তো এ কোণী স্বাস্থ্য সমস্যার সংকেত হয়ে পড়ে। বয়স বড়া সঙ্গে সঙ্গে কলা দাগ পড়া স্বাভাবিক, কিন্তু কম বয়সরে এপরি হলে ধ্যান দেবার আবশ্যকতা রয়েছে। নিদ্রার অভাব, ক্লান্তি, ঘণ্টা ঘণ্টা ধরে কম্পিউটর স্ক্রিন কু চাই রহিবা ও পানি কম পিবা কারণরু এপরি হইথাই। বয়স বড়িবা সঙ্গে সঙ্গে মাংসপেশী গুড়িক স্বাভাবিক রূপে দুর্বল হয়ে যায়। এহা আমার প্রত্যেক মানুষের ক্ষেত্রে ঘটি থাকে। কিন্তু শ্রোতা বন্ধু, কম বয়সরে ক্লান্তি, থাইরয়েড, রক্তচাপরে অনিয়মিততা ও কেতেক মনোবৈজ্ঞানিক কারণরু এপরি হইথাই। তেণু ঊর্যর স্তর কম হওয়া দ্বারা সক্রিয়তা কম হয়ে থাকে। তবে শ্রোতা বন্ধু, জনে বয়স্ক ব্যক্তিপা ৬-৮ ঘণ্টা নিদ হওয়া আবশ্যক। অনিদ্রা দ্বারা প্রতিরোধক তন্ত্র দুর্বল হয়ে যায়, যদ্বারা সংক্রমণ ও রোগ মানকর আক্রমণর আশঙ্কা লাগি রহে। নিদ কম হওয়া দ্বারা পাচন তন্ত্র ঠিক ঢঙ্গে কাম করে না, যদ্বারা সম্পূর্ণ স্বাস্থ্য উপরে প্রভাব পড়ে থাকে। নিদ অভাবর চর্ম নিজের চমক ও নমনীয়তা হরাই থাকে এবং এই চর্মটি বুড়া হয়ে যায়। নিকৃষ্ট আহার বিহার আমার পাচন তন্ত্র উপরে খারাপ প্রভাব পকাই থাকে। আমি সবুকিছি আমি জাঁ কি আমার স্বাস্থ্যকে খারাপ করে থাকি, যদ্বারা শরীরের পূর্ব ও বৃদ্ধাবস্থার প্রক্রিয়া তীব্র হয়ে যায়। তবে শ্রোতা বন্ধু, ময়দা, চিনি, লুণ, অত্যধিক চর্বিযুক্ত ভোজন সেবন দ্বারা কেবল আমার স্বাস্থ্য খারাপ হয়ে নাই, বরং আমি বয়স তুলনায় বুড়া দেখা যাও।

শ্রোতা বন্ধু, শুনন্তু স্থানীয় খবর রুখিছি। কলাহান্ডি জিলা ভবানীপাটনা বাইপাস রাস্তায় শুক্রবার বিলম্বিত রাতে এক মর্মন্তুত সড়ক দুর্ঘটনা ঘটিছি। এক বিএমডব্লু কার রাস্তা পার্শ্বরে যাওতিবা হাইওয়েকু পছপটু ধক্কা দেবারু কারে দুই জনকর ঘটনাস্থলরে মৃত্যু ঘটিছি। নরলা থানা অন্তর্গত রূপরা রোড ও নরলা রোডর বিভিন্ন দোকান ঘর প্রভৃতি স্থানর গত দুই মাস মধ্যে আঠগুটি চোরি ও ডকায়তি হওয়া খবর মিলিছি। তেবে নরলা পুলিশ তোলাগাঁ ডকায়তি কাণ্ড ভিয়াইবা পাঁচ জনকু স্থানীয় দুইজন ব্যক্তিকে সন্ধানী কুকুর সাহায্যে ধরি শুক্রবার কোর্ট চালাণ করেছেন। বিদ্যামন্দির

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1917 রে তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেন?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ, କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।
0: ଆଚ୍ଛା ଦାସବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970 ରେ ତିଆରି ହେଇଥିଲା, ରାଇଟ୍? ହେଲେ ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
1: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି, ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଉପରେ
2: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ, 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ, ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ୍।
4: ଏଥରର ଶିଳ୍ପୀ ହେଲେ ନମିତା ଅଗ୍ରୱାଲ, ଗୀତ ରଚନା ନିଜାମ।

পিপিএম ক্লোরিন সোডিয়াম হাইপোক্লোরাইড কে ব্যবহার করি করি মাছ রাখবার জায়গাকে সফা করবার কথায় মাছর বিক্রি বটা সমিয়ানে তার বর্জ্যবস্তু সাধারণ হিপাসে দুই প্রকার হিপাসে বাহারিছে সেটা হেলা কঠিন আর তরল বর্জ্যবস্তু কঠিন বর্জ্যবস্তু মনে হলে মাছ গুণ গালসি চমড়া অন্তঃনলী কটা লেঞ্চ আর মলা মাছ সেন্তা তরল বর্জ্যবস্তু মনে হলে মাছকে সফা করা যাওয়ার পাইন মাছ কাটবার সময় বাহুবার রকত মাছকে ধুইবার লাগি ব্যবহার করা যাওয়ার নুনিয়া পাইন ই বর্জ্যবস্তু মনকে ঠিক হিপাশে আমি কামে লগাই পারমা যেনতা কি খাল করি দি করি তাকে সেন রখি করি কম্পোস্ট বি সেন তৈয়ার করি পারমা সেনতা কঠিন বর্জ্যবস্তুকে ব্যবহার করি করি সেনু ফিসমিল আর ফিস সিলেজ আমি তৈয়ার করি পারমা যেনটা কি গৃহপালিত পশু মনকর খাইদি পাশে বি এটাকে ব্যবহার করি পারমা ই বর্জ্যবস্তুকে ব্যবহার করি করি ভিনে ভিনে ঔষধ তৈয়ার করবার বি দেখবাকে মিলুছে।

0: কমিটি গঠন করা যাইছি। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ ক্রিকেট প্রতিযোগিতার চলিত দশম সংস্করণে আজ ভারত তার অভিযান আরম্ভ করিব। বার্মিংহামর এজবাস্টনস ক্রিকেট গ্রাউন্ডে ভারত পাকিস্তানকে ভেটিব। ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় এই ম্যাচ আরম্ভ হব। উভয় দল পরস্পরকে ষোলথর ভেটিথিবা বেলে ভারত তেরথর বিজয় হাসল করেছে। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতায় আমেরিকা তুর্কীকে 2-0 গোলে পরাস্ত করেছে। পূর্ব গ্রুপ পর্যায়ে এক ম্যাচে স্কটল্যান্ড হাইতি বিরুদ্ধে 1-0 গোলে বিজয়ী হয়েছে। অন্যপক্ষে ব্রাজিল এবং মরক্কো মধ্যে নিউজার্সিঠারে খেলা যাইথিবা ম্যাচ 1-1 অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। গ্রুপ বি পর্যায়ের এক ম্যাচে কাতার এবং সুইজরল্যান্ড মধ্যে খেল 1-1 গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। মুখ্য সংবাদগুলি পুঁ থেকে ফ্রান্সর নিষ্ঠারে উদ্ঘাটিত হেলা ভারত ইনোভেটস কার্যক্রম। ফ্রান্স রাষ্ট্রপতিঙ্কর সহ কার্যক্রমর শুভারম্ভ কলে প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস পালনর অব্যবহিত পূর্বর আজ বিশ্বস্তরীয় অনলাইন যোগ কার্যক্রম অনুষ্ঠিত। অংশগ্রহণ কলে 130 অধিক দেশ। রক্তদানর মহত্ব এবং এহাকু প্রোৎসাহন প্রদান করিবা লক্ষ্য নিয়ে আজ পালন করা যাচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। পহিলি রজ সহ ওড়িশার তিনদিনিয়া রজ মহোৎসব আরম্ভ। শুভেচ্ছা জনাইলে রাষ্ট্রপতি। এবং আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ ক্রিকেট প্রতিযোগিতায় আজ পাকিস্তান বিপক্ষে ভারত আরম্ভ করিব অভিযান। সংবাদ শেষ হেলা।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী এন্ড আই এম নরেশ মাগো উইথ দ্য মিড ডে নিউজ। দ্য হেডলাইন্স: Prime Minister Narendra Modi begins his two-nation Europe visit with engagements in Nice, France, to inaugurate Bharat Innovates 2026 jointly with French President Emmanuel Macron in a short while. Bilateral talks with President Macron to review progress in India-France special global strategic partnership to be held later today. 7 people killed in separate lightning strikes in Jharkhand since yesterday. Southwest monsoon to advance into parts of Karnataka, Telangana, Andhra Pradesh, Odisha and South Chhattisgarh in next 2-3 days. Over 5,000 Bharatnatyam dancers create Guinness World Record for the largest Bharatnatyam dance lesson in Colombo. And in ICC Women's T20 World Cup, India to begin campaign against Pakistan in Birmingham this evening. Prime Minister Narendra Modi will inaugurate Bharat Innovates in Nice in a short while from now, alongside French President Emmanuel Macron. The flagship event being held under the India-France Year of Innovation will bring together more than 120 Indian startups, global investors, technology leaders and entrepreneurs, showcasing India's rapidly expanding innovation ecosystem. Later in the day, Prime Minister Modi and President Macron will hold bilateral talks to review the progress in the India-France Special Global Strategic Partnership and discuss key regional and global issues. More from our correspondent.
2: Prime Minister Narendra Modi and President Emmanuel Macron will jointly launch Bharat Innovates, bringing together more than 120 Indian startups, investors and technology leaders from across the world. The event is expected to showcase India's growing strengths in innovation, entrepreneurship and emerging technologies. Later, the two leaders will hold bilateral talks to review progress in the India-France Special Global Strategic Partnership and discuss ways to further enhance cooperation in areas including technology, trade and defense. Following the talks and a luncheon hosted by President Macron, Prime Minister Modi will leave for Slovakia on the next leg of his visit. This is Shailesh Menon for Akashvani News, Nice, France.
1: Talking to Akashvani, co-founder of Sarvam AI expressed his appreciation for the first of its kind initiative by the government of India to bring a large number of startups onto a single arena, giving them excellent opportunities and exposure.
3: My name is Vivek Raghavan. I am the co-founder of Sarvam AI. This is actually a very exciting event. I think for the first time, the government of India has made an initiative to bring so many startups here to make them well-known in France. I think this is a first-of-its-kind initiative.
1: Co-founder of Quantfluence, Aditi Vaidya, highlighted how the maiden edition of Bharat Innovates was giving startups like theirs a platform to meet investors, researchers, as well as potential partners and customers.
4: I'm here at the Bharat Innovates 2026 maiden edition. I'm Aditi Vaidya. I'm a co-founder at Quantfluence. At Quantfluence, we have been building

শ্রোতা বন্ধু, উদয় ভারতর এক নূতন অধ্যায়ক আপনার স্বাগত। আজ উপস্থাপনায় মু রঞ্জন কুমার বৈঠারু। নমস্কার।

শ্রোতা বন্ধু, খাদ্য, বস্ত্র এবং বাসগৃহ জনে মনুষ্যর মৌলিক আবশ্যকতা পূরণ করে। এই তিনোটি মধ্যে গোটিকর অভাবরে জীবন কষ্টময় হয়ে থাকে।

0: শ্রোতাবন্ধু প্রচার কলু ভারত সরকার বিভিন্ন উন্নয়নমূলক যোজনা নিয়ে কার্যক্রম উদয় ভারত 248 মিটার তথা 1206 কিলোহর্টজ এফএম মাধ্যমে 110.3 মেগাহর্টজ এবং নিউজ অন এয়ার এপ মাধ্যমে আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র সময় অপরাহ্ন 5:30। শ্রোতাবন্ধু এই সময়টি যুবশ্রোতাঙ্কর, তবে আসন্তু শুনিবা যুবশ্রোতা বন্ধুমানক পাই কার্যক্রম যুববাণী। তবে তা পূর্বরু কিছি সূচনা।
1: QR কোড স্ক্যান করন্তু, 5000 র ক্যাশব্যাক পান্তু। বাহ, আজি বড়িয়া দিন।
2: ফসিলা UPI পিন এন্ট্রিং কেবল টঙ্কা পঠাইবা পাই উদ্দিষ্ট।
3: RBI কহে
4: সচেতন হন্তু, সতর্ক রহন্তু।
5: তিনিটা কলেজ রে
6: ব্যস্ত হওনা,
5: ফিস তো দেখো।
7: হে কোন খবর?
8: কোন হেলা?
6: ফিস রো টেনশন।
7: রাহুল রো ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তো রাস্তা ক্লিয়ার। ব্যাংক রো আবশ্যক অনুযায়ী স্টুডেন্ট এডুকেশন লোন ইজিলি মিলিব, যেউথিরে 4 লক্ষ টঙ্কা পর্যন্ত, নো কোলাটেরাল।

0: एकदम सिंपल एवं सेइति पई मु सेतेबेले मोर विश्वास रखीतिली एवं आजि मध्य चेटिनाड सीमेंट उपरे
1: शक्ति जहां वर्ष वर्ष नुहे बरं पीढ़ी पाई रही थाए चेटिनाड सीमेंट सुपर ग्रेड सीमेंट 64 वर्षर दृढ़ मूल दुआ चेटिनाड सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
2: आम राज्य रे एबे स्वतंत्र सघन संशोधन एसआईआर कार्यक्रम आरंभ हो जाइछि। एथिपई 30 मई 2026 रु 28 जून 2026 पर्यंत बूथ स्तरीय अधिकारी माने प्रत्येक घर को घर जाई प्रति निर्वाचकंकु दुईटी परिगणना फॉर्म देबे। फॉर्म गुडी को voters.eci.gov.in वेबसाइट रु मध्य डाउनलोड करि परिबे। फॉर्म दुईटी पूरण करबा परे एहाकु बीएलंक निकटरे दाखल करंतु एवं तांकठारु प्राप्ति स्वीकार ग्रहण करंतु। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट आप रे बुके कॉल विथ बीएलओ सुविधार उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी।
3: अच्छा दास बाबू आपण को घरटा 1970 रे तयारी थिला राइट हेले ए पर्यंत एते स्ट्रांग केमिति अछि?
0: अरे एटा एकदम सिंपल एवं सेइति पई मु सेतेबेले मोर विश्वास रखीतिली एवं आजि मध्य चेटिनाड सीमेंट उपरे
1: शक्ति जहां वर्ष वर्ष नुहे बरं पीढ़ी पाई रही थाए चेटिनाड सीमेंट सुपर ग्रेड सीमेंट 64 वर्षर दृढ़ मूल दुआ चेटिनाड सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
4: শ্রোতা বন্ধু এথর শুণন্তু আসন্তকালি আম কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। সকাল 6টা বাজি 10 মিনিটে শুনিবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। শিল্পী মানে হলে শোভা রায়, মহাপ্রসাদ কর, স্বাগতিক মহাপাত্র, অশোক কুমার আচার্য ও মীনাক্ষী মহাপাত্র। চেতনা চিন্তন প্রচার করব সকাল 6টা বাজি 30 মিনিটে, সকাল 6টা বাজি 35 মিনিটে শ্রীমদ ভাগবত। কার্যক্রম স্বচ্ছ জীবন প্রচার করব সকাল 7টা বাজি 25 মিনিটে। সকাল 7টা বাজি 30 মিনিটে শুনবে শ্রীরামচরিত মানস। চাষর কথা প্রচার করব সকাল 7টা বাজি 40 মিনিটে। সকাল 7টা বাজি 45 মিনিটে পুরাতন ক্রমে শুনবে ওড়িশি। নমিতা অগ্রওয়াল গাইথিবা ভক্তি গীত শুনবে সকাল 8টা বাজি 30 মিনিটে। সকাল 8টা বাজি 45 মিনিটে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাস। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব সকাল 9টায়। সকাল 9টা বাজি 30 মিনিটে ওড়িয়া কথাচিত্রর গীত। কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন 10টা বাজি 10 মিনিটে। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব দিন 12টায়। দিন 12টা বাজি 30 মিনিটে সুগম সঙ্গীত। চাষর কথা প্রচার করব দিন 1টা বাজি 10 মিনিটে। দিন 1টা বাজি 20 মিনিটে শুনবে মহিলা কার্যক্রম শক্তিরূপা। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব দিন 2টা বাজি 45 মিনিটে। আসন্তকালি আমার তৃতীয় অধিবেশন অপরাহ্ন 5টায় প্রচার করব প্রায়োজিত কার্যক্রম উমং আকাশবাণী কটক কেন্দ্রর। যুববাণী ক্রমে সাহিত্যায়ন প্রচার করব অপরাহ্ন 5টা বাজি 30 মিনিটে। সন্ধ্যা 6টা বাজি 30 মিনিটে সমন্বিত কার্যক্রম যুবশক্তি ও রায়গড়া জেলার হালচাল রাতে 17টা বাজি 25 মিনিটে। এই কার্যক্রম দ্বয় রিলেকরি প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। চাষবাস কার্যক্রম প্রচার করব আসন্তকালি রাতে 7টা বাজি 30 মিনিটে। আসন্তকালি রাতে 8টায় শুনবে গীত গজলর কার্যক্রম। শিল্পী হলে সোনু নিগম। সম্বলপুরী গীত প্রচার করব রাতে 8টা বাজি 15 মিনিটে। শিল্পী মানে হলে ধীরেন্দ্র কুমার নায়ক ও পদ্মিনী বৈঠারু। রাতে 8টা বাজি 30 মিনিটে স্পোর্টস ক্যান স্পটলাইট রাতে 9টা বাজি 15 মিনিটে। পব্লিক স্পিক রাতে 9টা বাজি 30 মিনিটে। এ সমস্ত কার্যক্রম রিলেকরি প্রচার করব আকাশবাণী দিল্লির। আসন্তকালি রাতে 10টায় শুনবে নাটক পিণ্ডদান, রচনা পঞ্চানন মিশ্র, প্রযোজনা মানভঞ্জন হোতা। প্রায়োজিত কার্যক্রম উমং প্রচার করব রাতে 10টা বাজি 30 মিনিটে। আসন্তকালি রাতে 11টা বাজি 10 মিনিটে শুনবে কেন্দ্র সরকারঙ্কর দ্বাদশ বর্ষ কার্যকাল বৃত্তি অবসরের বিশেষ কার্যক্রম আকাশবাণী দিল্লির। শ্রোতা বন্ধু এই আসন্তকালি আম কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কতটি মুখ্য কার্যক্রম সম্পর্কের সূচনা। আপন কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্টজ, এফএম মাধ্যমে 110.3 মেগাহর্টজ এবং নিউজ অন এয়ার এফ মাধ্যমে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে।

0: নগর উন্নয়ন বিভাগকে মতামত পঠাই পারবে। নিয়মাবলী অনুসারে ঘরভড়া বাবদ ভিন ভিন বিবাদর সমাধান লাগি ট্রিব্যুনাল আর রেন্ট কোর্ট গঠন প্রস্তাব রয়েছে। আবার দিনে সবু সহরাঞ্চল নু রেন্টাল হাউস তৈয়ার করা যাবে বলিকি বিভাগীয় মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র কইছন।
1: ভড়াটিয়া এবং ভড়া ঘর ভিতরে বি ডিফারেন্স তৈরি হচ্ছে। আমি ওড়িশা আরবান রেন্টাল হাউসিং পলিসি গোটা আনিছু, তেমন লোক পাখু বি মত মাগুছি, আপরে সমস্ত ভিউ নিয়ে আমি তাকে ফাইনাল নোটিফিকেশন করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে পাঠ পড়া আসছেন ছাত্র ছাত্রী মানে, যে ব্যবসায় পাই আসছেন, যে ছোট ছোট চাকরি বি করছেন, সেমানে বি মধ্য ঘর খন্ডে ভড়া পাইবা কষ্টকর হয়ে যাচ্ছে। এবং ঘর মালিক এবং যে ভড়া নেব তাঙ্ক ভিতরে সুসম্পর্ক রাখিকি গোটে পলিসি আমি এমতি আনুছি, যেমতি তাঙ্ক ভিতরে বি ডিফারেন্স।
0: ভুবনেশ্বর নু আইবাকাল হেবার কেথিবা মুখ্যমন্ত্রীকর জন অভিযোগ শুনানি কার্যক্রম বন্ধ রহেবা। সেদিন সরকারী ছুটি দিন পড়ুথিবা নু নিষ্পত্তি নিয়া যাইথিবার সাধারণ প্রশাসন আর সাধারণ অভিযোগ বিভাগ তরফ সূচনা মিলিছে। পরবর্তী অভিযোগ শুনানি তারিখ গণমাধ্যম জরিয়ে লোক জনাই দিয়া যিবা। রক্তদান মহত্ব আর রক্তদানকে তহকাবার লাগি আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা যাচ্ছে। ব্লড গ্রুপ আবিষ্কার করিথিবার নোবেল পুরস্কার বিজেতা বৈজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টিনকর জন্মদিন সোর করিকি ফি বছর আজির দিনকে বিশ্ব রক্তদাতা দিবস ভাবে পালন করা যায়সি। এ বছরর এই দিবসর বার্তা হেউছে মানবতার গোটে বুন্দা, রক্তদান করুন জীবন বঞ্চুন। এ অবসরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গোটে বার্তাতে স্বেচ্ছাকৃতভাবে রক্তদান করিকি রক্তর আবশ্যকতাকে পূরণ করবার লাগি শপথ নেবারকে রাজ্যবাসীকে কইছেন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিং এই দিবস অবসরে শুভেচ্ছা জনাবার সহিত ওড়িশানো রক্ত অভাব নু কাহারির জীবনহানি না হবার লাগি সবে সংকল্প নেবারকে আহ্বান দিয়েছেন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাইজে আজঠানু তিনদিনিয়া কৃষিভিত্তিক রজ পর্ব পালন মূল হয়েছে। আবাকাল রজ সংক্রান্তি আর তার আর দিন ভূমি দহন পালন হবা। আষাঢ় মাস মূল নু মৌসুমী আইসি, শুখা ভূঁ নু বর্ষা পায়ন পড়বার উত্রু মাইট্র প্রজনন শক্তি বড়সি। সেগে তিনি দিন জমি চাষ আর অলগা চাষ কাম নাই করা যায়। পরম্পরা অনুসারে এই তিনি দিন বিশ্রাম আর মনোরঞ্জন সময়া হয়ে নু গাঁ নু সহর তক রজ পর্ব পালন করা যাচ্ছে। রজতি টুকেল মানে নূয়া কপড়া লতা পিঁধিকি দুলি ঝুলবার পরম্পরা রয়েছে। এ অবসরে পোড়পিঠা সহায়তে সাংস্কৃতিক কার্যক্রম মান পালন করা যাচ্ছে। রজ পর্ব উত্রু চার নম্বর দিন বসুমতী স্নান করা যাবার সহায়তে রজ পর্ব শেষ হেসি। রজ পর্ব অবসরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা জনাইছেন। সামাজিক গণমাধ্যমটি রাষ্ট্রপতি কইছেন বর্ষা ঋতু আসবার্থী মাটি মাকে সম্মান জনাইকি পিঠা মিঠা দুলি বাগড়ি খেল আর পানর আয়োজন ভিতরে কৃষি ভিত্তিক পর্ব ওড়িশার সবুয়াড়ে পালন তিন দিন তক করা যায়সি। ইথেন আমি প্রকৃতি সাগে মিলিমিশিকি চলবার প্রেরণা গ্রহণ করবার উচিত। এ অবসরে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু রাজ্য আর দেশবাসী সুখ সমৃদ্ধি কামনা করছেন। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম্পাটি রজ পর্ব অবসরে রাজ্যবাসী শুভেচ্ছা জনাইছেন। এই কৃষিভিত্তিক গণপর্ব রাজ্যের সংস্কৃতি প্রকৃতি প্রগতি আর পরম্পরার পরিচয় বলিকি রাজ্যপাল কইছেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রজ পর্ব অবসরে রাজ্যবাসী শুভেচ্ছা জনাইছেন। এ পর্ব মাটি মার মহত্ব মাতৃশক্তির সম্মান আর কৃষিভিত্তিক সভ্যতাকে পিঢ়ি পরে পিঢ়ি সমৃদ্ধ করে আসিছে বলিকি মুখ্যমন্ত্রী কইছেন। উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিড়া ইতিহার অবসরে খুশি জাহির করিকি কইছেন এই মহান ওড়িয়া সংস্কৃতির পর্ব পরম্পরাকে বজায় রাখবার সহায়তে সমকর মনে আশা আর খুশি আনি দেউ। সম্বলপুরের প্রসিদ্ধ শীতল ষষ্ঠী যাত্রাটি আজ নন্দপড়ার বম বরাড বালুঙ্কেশ্বর বাবাঙ্কর পতরপেণী নীতি হয়েছে। শঙ্খ ঘণ্ট দুলদুলি আর লোকনাথ দল সাঙ্গে নেইকি বরপিতা সপ্তরুষি আর পড়ার মুরবী মানে কনিয়া খুঁজবারকে শোভাযাত্রাটি বাহারিছেন। সেমানে কন্যা পিতাঙ্কর ঘরে পৌঁছিলা উত্রু সপ্তরুষি আর বরপিতা দেবদেব মহাদেবঙ্কর গুণগান করবে। হেলে ঝি ঘরে রাজি হেলা উত্রু সরগী পতরপেণা ফুল আর বেলপতর দেইকি পতরপেণী নীতি করবে। এ বাবদে নন্দপড়া শীতল ষষ্ঠী যাত্রা কমিটির কোষাধ্যক্ষ ভুবন মোহন মিশ্র কহিছেন
2: সপ্তর্ষিকে ধরি রামচরণ মিশ্র শাসন নিবাসী শ্রী প্রদীপ মিশ্র এবং বীরপাণি মিশ্র ঘরকু পত্রপেঢ়ি করি ধরিকে সবজি পত্র বিড়া বেলপত্র ফুল দিয়ে এসব পত্রপেঢ়ি যায় সাথে সপ্তর্ষি যদি গোটে রথ উড়াইকি আর বহু গুড়ে ময়ূর মাছ ঘণ্টা টঙ্ক চুকি যাবে সেটাষ্ঠী যাত্রা রাজ্য পর্ব
0: সেটা আইবা কাল বালুঙ্কেশ্বর বাবাঙ্কর বিবাহ যোগ দেবার লাগি নরসিং মহাপুরুষ সহরে দে দেবতাঙ্কু নেউতা দেবে। महादेव और माता पार्वती मानवीय लीला देखवार लगे हजार हजार।

0: সহায়তায় ভাগ নেবার আহ্বান দে কেন্দ্র আয়ুষ মন্ত্রী। আজঠানু মূল হয়েছে তিন দিনিয়া কৃষিভিত্তিক গণপর্ব রজ। শুভেচ্ছা জনাইলে রাষ্ট্রপতি। আর নন্দপড়ার পতরপেণি সহায়তে আর কিছু সময় উত্তর মূল হওয়া সম্বলপুর প্রসিদ্ধ শীতল ষষ্ঠী যাত্রা। আজের আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।
1: শুনুলে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ।

0: গোলাপি নানি গো, জুহার জুহার।
1: জুহার রে ভে, জুহার জুহার। ওয়াসু ভে
0: নানি,
1: পরদিনে তোকে ভেটি থিলি, এজ ভেটলি, বড়া সর্দা লাগলা।
0: তোকে ভি ভেটলে নানি, খুব সর্দা লাগছি মকে।
1: তুই কাইর কাইর খবর মনে যে আনসু আমার চাষবাসর খবর, কিতে নয়া কথা শিখি হেসি রে ভে।
0: হয়ে নানি, আর তুই ভি যেন প্রকারে সব কথাকে টিকে বুঝাই করে যেন কই দেসু, মোর চাষে ভি খুব কামে আইসি।
1: জুয়ান চাষি গোটে, চাষ করুচু নুয়া নুয়া, কিতে নুয়া নুয়া কৌশল মানে তুই শিখিচু রে ভে। যে শুননু
0: নানি,
1: তো ধান বিকা ভঞ্জা কেনতা কলু?
0: ধানর কথা নানি, তুই তো জানিছু।

শ্রোতাবন্ধু প্রচার কলু আপনার চিঠি ও আমরি উত্তরকু নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজির উপস্থাপনার থিলে সচিদানন্দ মল্লিক ও নিহারিকা নায়ক। আপন কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে

শ্রোতাবন্ধু প্রচার কলু আপনার চিঠি ও আমরি উত্তরকে নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজ উপস্থাপনার থিলে সচিদানন্দ মল্লিক ও নিহারিকা নায়ক। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে